নাদাইম দানা হা ওই হা কিয়া লওয়াইয়ে কবি করে থাকত ও ও সামলাই ও ফাইজা পোপতে লেবি ও হা শনিয়া দানা হা এই মুইয়া ফই বি ও না কই দে ও আমার অনেক ও না।

0: पेनागी सहेकता लाइश्रम लेबा मचान सकपा मोइरांकंग ने रोलदा चौथे थमांग ताउबीगी मतांग मसी थोरुंगी अहान बोइना तामिनरे थोरुंगी अरुए बसीदी लहु सिंगु बगा मारी लेनबा वारी वताय म ओइना नंग तातो ना खेत बचाओ स्कीम गी मखादा इम्फाल वेस्ट की काचीखुल चतुना हौखिबा जून की तांग तरानी थोय इराई नुमित पांथोखिबा एक्सपर्ट सिंग अमदी लौमी इचिनेनाव क्या उनरुबगी पाउदम म थमजरी
1: थोरम पुथोकपा राइट चंद्र जिंगथाम
0: अदि पाउदम सेमु थोरंगि अरोय बयना तामिनासि
2: तामिनासि तातो
0: हौखिबा जून की तांग तरानी थोय इराई नुमित इंग्लिश अनि कुंतरुकता खेत बचाओ अभियान हाईरिवे स्कीम मसी ICAR KVK इम्फाल वेस्ट अमदी मकलंग ग्राम पंचायत मल्टीपर्पज कोऑपरेटिव सोसाइटी लिमिटेड का लोइनना काचीखोल कम्युनिटी हॉल द पांगथोखी नुमित असिदा मरुओइबा वाफम थंबिखिबा डॉक्टर सोयबम बसंत सिंह KVK हेड साइंटिस्ट एग्रीकल्चर डिपार्टमेंट इम्फाल वेस्ट की वाफम
3: खेत बचाओ हौजी कमाय तो कोई जून जी तांग अमदैना कुंथरा बुक्से इंडिया पुनमुक्त कोई खेत बचाओ दे कोई लबुक कल जे रको लबुक कल जे ना कोई अचौबा इहो ओमो जिसे तना पंगथे बको मसे कोई ऑनरेबल मिनिस्टर शिवराज सिंह चौहान लितर ओकांदा इंडिया इन फम फम खुदि मुक्त पंगथो बको सिदा कोई मणिपुर दा कोई दा कोई आइशिया जिना अचौबा थौदांग लोंना बायना मायना सिनाबी एकच डिपार्टमेंट का पुल्ल कांदा दे केपीके का पुल्ल कांदा लबुक के लेहा होय ता रको लेहा जी कमाय तो के तो मांगसिल को इंडिया इन फम खुदि मुक्त मांगसिल को मरम दी कैनो दा कोई ना हार जे सिंथेटिक ก็ราชาวกิหาชินะมิมะมอระกันดาตินิดานาปีดาเมียชินะมิมะมอระกันดาคุยกมัยตอกะดาไลบักชิเมกิดิอะคุยนาหิงละเลกิดัมเนบะมาอะหิงกะปอเนอุสกานดิอะคุยนากมัยตอกะอันจันจันคุยหาดะกาไลบิชางดิเฮเนนาฮัตันบะคุยตินิดานาปีดาทูเมียนฮัตันมะจินะกมัยตอกะดาหิงไลปอชิลุยชีเรบะชีระมินะคุยเมียมะจุกบิรังกะนีคุยตะบุกะตะมะตัมดาคุยไลเลกตุเมียมะกันกะลองเนบะมะชินะดาปะดิอะคุยกะโนจิชีเรไฮบะเนอะนาคุยตุงกิมีรอนจิดะมุกตะ ကိုယ်လက်ပုတ်ချကန်တပရရတဲ့အနေနဲ့ကိုယ်ကြီးညာကြီးကိုယ်ကြီးရိုးစိလေးပါစကားစင်းကန်းနာကိုယ်ဟောပနေဘူးကိုယ်လက်ကလက်ကိုက်ဆက်လက်ကန်တာခုံးခုံးနဲ့ကလက်ကန်တာဟိုက်ပါကေပြန်ကြည့်တော့ပါမရမ်းဒီကမိုင်းတော့ကေဒါဒုတမွေနာရဘဒါခွေးကြီးလောက်ဆောင်းအောင်တမန်ပန်နေကြီးယူရီးယားပြဲကမှာယူပြဲကမှာလက်ပန်နေကနေတာကေကြီးနေဖို့နေဖို့မရှိ앙တာမရှိဆိုင်ချန်ကိုတည်းပါခွေးရန်ကန်တဲ့ကေကြီးက koi raji obiyam ka na raji obiyam ajina koi da koi nuchche chor holi bu nuchche da kamai ta ge da 78% di nitrogen ne pa bi da ka ro bu nitrogen ji ko nuchche phange bu
0: subject matter specialist agronomy oiriba dr s robin giwarol
2: ket bachao hypersida ista koi na han ba maru ba pandam di koi gi labu mai kai kanchi hypersini masirista koi na ihan hambada koi na tawgaduri ba thongdang se koi gi lebak le hau chi kanbat amasung pothok le han gadaba tungi koi na gitamakta koi na honna jabani aduna ihan hambada koi na lebak le hau bu kan ge hai tarabadi koi na soil test to bachi tarkar lai aduna soil test se to koi na soil sample se koi na khombi ra ba matungda koi gi aisha manipur center da amadi koi gi central agriculture university lai ri ba singsida koi gi soil test lai ba facility lai ba sing soil test tok pira ba matung da magi akhoi gi soil health card se pira ani soil health card se pira matung da akhoi na magi thaga doriba mahi marong se sigi matung ina akhoi ni yeng biraga akhoi na balance so fertilizer haibadi magi sang recommended dose akhoi na happy raga lebak le hauda akhoi gi khai thara pa mayam ma sikan bangam gani haina siwa
0: adu huju phoboda khoi soil health card issue to ba duga farmer jing jiga khoi gi soil health card paina na bagi honar pa kan da kari kari issue gu ma thengnai sigi matang na kitang tham
2: sigi soil health card ki paina matang da khoi na handaki khungang Aquina Chaluba Matamda awareness program chapa matamda kungang mayam amada aquina kakang basuyaro me kang the basuyaro meko aduina quina handaki soil test of bugging matang the kang with the wakanda yamna nungai bamapui aduga makwina soil temple say test of bugita matakai de togani moina kam charge logani habitsu mayamama hangbiri adugi kanaba mayamama pibi matamda quina yamna harao tambiri aduga mutung soil test of bugi kudong sabasi yam to namoi togi or apin the habit masi togi hana punduk sari
0: adosigi campaign se kam yamna mai pakani haibagi comment gi saitagi kari kari kanol thambi ning yam tang haibi
2: khet bachao abhiyan haiba campaign chi da balance use of fertilizers gi matang de sokai takse akhoi gi organic gi matang de su takse adegi amana akhoi gi natural farming gi matang de su takse adubu farmers gi matung ina de amana akhoi na yama sin ramba se thaine gi pipe gi matam da akhoi gi santi sayung sin ramba se sin ba decision nei adubu yam ka hena pakna sauna tawbadi hana dona de laitre adubu har gi changji sin ba se yam hingalame adubu hingalamba oirga su akhoi na ngasi gi campaign chi salu ba se da akhoi na recommended of fertilizer dose akhoi na soil test aur matung da har gi changsi yinga khangga happy you haibasi ma moina akhoi na timing magi stage to gi matungina pa magi tangkak na ina happy gadabuni amukang da hapsan bagi mohta ambition ne inkhali ba chaukhali ba mana machine jak darkar ler pa matam da akhoi na masa khaina happy gadabuni aduga farmers maya mamana akhoi na thaine gi ipai bugi akhoi na scenery mi ba chanti sayung chi da akhoi na natural farming gi 2019 da gujarat ta huduki basi gi matung da natural farming sidai sta akhoi na ipai puna cinema jaba akhoi gi science ki ba khara supplement tor pa sidai sta akhoi gi lebak lehau sta ma sai gi hinkup yauri base amuk hena phagalan ba masing yam khanna ba maya mama akhoi gi magi pekes maya mama lady adugi su farmers maya mama interest lai aduga organic ki matang da su haji akhoi gi ngasi gi torumi ba khet bachao sidai sta su akhoi na sangam ama da akhoi gi lupa ali sing ani ga sanga sina magi organic ki input sing chi sin ra ga di masi gi maya mama organic tawi ba su adum ya ga ni haina ni si wa kon tham
0: khet bachao abhiyan ngasi kanchikul da pak thoi ba sidai da akhoi I shared gi lakpa expert amga mu ne jage songi minga akhoi gi designation aduga kari pandam da gi pangtho puno ha bi matang kitang thambi
3: yam phani ai gi ming dr ts motilal singh subject matter specialist or in charge ke vk impal wesni dongasi akhoi na kasikul maya lekai community hall sida pangtho sebra program se akhoi gi nation wide flexi program ne khet basao abhiyan ha bi labuk mai kai kallasi ha ba program du gi pandam du gi makha da akhoi gi ministry da gi lakpa direction amogi matung ina khau gi ba jun tang amo da gi hauraga la iba jun gi tang kun tha ba tha amu chup na chatha jaga da wa program masi gi program se nungwe wa phom de labuk lamhang akhoi gi hingol mahoksa na akhoi de oiram ba phibam de gi laiba khongla iba lo su wi kanglon da khar hena saison ba aduga tiledak yam hena mafa marang khangdan habdi recommended dose yautna saison ba khosam ba to ba aduga singman kok tharak pa isin khongle chalak ba asu ma mayam se de gi labuk lamhang phibam se kai thara pura maram oidna lungda lakha do ba mirol singi da makta khallaga ngai lairiba vibhag sing habdi ICR KVK CAU aduga khoi state agriculture department musung lomi gi organization mayam punmana punlaga satha jaba program
0: aduga khoji phogda pangtho ivesing chidai da manipur gi karai ko waida tau khre aduga kyam yam na mai pak pa gi progress lom da changjhal liye ga na khanbi bele
3: hoi masi tha ama chupna satha ko do program oibani na manhan me gi tang kunsa ga ma thoi da khoi central agriculture university na yumbu oira ka nation wide oina khoi gi nomota da khoi gi launching program phogdo le haiba program adu manipur gi oina hariba central agriculture university gi director of extension education gi makhoi gi office ki kenoda manipur le riba vibhag ko dimak salaga khoi mafam du da launching program hauro matung da mai magi district ta salaga district level da block level da aduga khungang gi level da nongma da yamdra da khungam ma visit torga hariba program soil testing gi balance use of fertilizer gi natural farming gi aduga government scheme sing gi hariba program sing je farmers ki khutang da khoni yohon bagi pandam da chatha jab
0: leina tinna gi matang da dr suraj na thambiki ba warol
4: mayamna phau hunjingai matam atraga manam sing thadi matam da akoi gi maru mara nga sai ahan da khat ko khadi toli hai kharan toti hai mayam tot par to tabro to tamna yam bani tot pa gi zu makhal ani sui ko amana chemical hai bongo organic hai bongo klei ko adu mayam na tot pa kambu da sai khulam da tham ka pi okaram ba hidak ko ke angang jage adu chemical la organic la adu khata khang jage ba organic kari dam to organic farming to horai no hai ba de akoi gi hapsang jida nasi gi program tu zu balance fertilizer use to never never id labuk ta har chai bado adu chang chap chana ha chai na bagi lai ne hejen chai chen bigno ba ad mai tok dona akoi na low da chai ba hidak ti lai dak ko si ju chang manana karam bi dak chai ga da ga ba ju da ka yam boe ba akoi na ti lai dak ta makhal ni si ko laina ge ham ga tina ge ham ga tina ge dun laina da chai se lor di kan ba ga moe ba kana roe ba ko sa mane tina dun laina dun ka sen ba ya de ba adu na sa gi hidak tot ta ba ju na si program bi ya ba la pir ba jing na hidak ko pa ko bi
0: Thorumasida yauki bi lomi nupi magi wafam.
5: Aigi mingse W Prabha badi ena leibam nas ngai ten thijang bilese na sida ST ma leiba. Adu degin.
6: Ichegi lopam degi lau di kamai na koi hana degi dum ubi rakura kamai to.
5: Aigi lau se aigi lau sa khara leiba. Adu koi dum thaina dei pairak pane adu thaina mama ngai degi koi sampo koi raga. Adegi hullaga thaina gi kumbi bhori engumbai koi gi iku bohena ga urambadu koi khanga weba. Adu hoki adu nata bama tama tangi ahong bane na lak tana koi gi han bade am no pika bane sak am kan bama la ame adu kumbi horian matam dadi sangam da tariat kum badang thoi da adu dai koi lau pari ama sidai da phoboi kun mari wanga de ha thokte adu bo hoji gi hui kap ai do lak bade gi di lau rak ta 30 ge se thok chal lak ba adu pak chan nai koi rong gi adu ai si loi na ma hui kap si paina na ta re khara le raga di hui kap ai si ha ta ba ja da kha ka no tor kan ba ja ta ya da re ba adu khara hau ba na ta na ro pade gi ทั้งเกดีกันนั่นหลักป่ะมันมิ่งทนแต่พี่กันนั่นหลักป่ะอะดูไหมนะอันโน้นโน้บช่วยไปรักกันได้กี่ไอ้คุยกินนะโฮมอนะมาไปดีชิมวันรำเขาอันโน้นเงินมีตัวขึ้นมาเลยบอกว่าสักชั่วหาวิวิวิลาวระก้าอะดูไอ้คนนั้นพัฒนาหัวนาระก้าไอ้คุยกินเราพัฒน์สิได้จะขอที่บอกทบงามเมลกันนั่นเราหลักตาอะดูกันนั่นดีปารีดีกันนั่นก็มาไอที่กุมบัดนทัวร
6: ์
5: อะดูไฮบริดชีอังพอถาดีไฮบริดชีถาวกีนะถาด
6: ชิกิช่วยเฮดการ์กุมบัด
5: สิได้ไปดูได้เด้ออดุมักไอ้คนกี้ออฟฟิศตะกี้ไอ้คนนั้นจับจานได้อินาบัตานะวกงามเด้อบัดกี้ไปไปดูทำกระเบื้องมาเลย
6: งั้นสิปังทวีบแคมเปญจียาวมาตรงเดียเจกะรีกะรีขังหัววิเจด้า
5: ไอ้มาสิเด้อคนงั้นสิจะยังกันได้ยังนะคะเลยไอ้เด็กคนนั้นหาเนี่ยคนกี้เอกรีรมตะกี้ลากไปเชิญด้วยลากไปเทรนนิ่งพามาเทรนนิ่งไว้ระกัสูกะรีกะรีไว้ระกัสูงั้นสิเนี่ยขรักเห็นได้ยังนะเราหาเนี่ยดีกันว่าตัววิสมัยนั้นตัวรู้ข้อล้อนหายรำเมย์ตรงงั้นสิดีมวยใช้ที่ชิงชนะอุลลักอ่ะเด็กโอกาสในที่ตรวจจะดับอะเดอโอกาสดิ้งนั่นชี้นี่เคมีแค่นั่นชี้นี่มาชินตัวละก็คอยดึงไงมาทำได้สมัยนั้นหาก็ดับปวดมายามมาหาเปียร์ละก็ไอคนนั้นนับ

0: ba nung ba ayam bok tha de sa ba da mi na chho hok te hai tai jing gok dam tai ba da mi na lo win ngai lai te kwa tai ning bo khon ning ba lai ba da chu ka ya pam na de sa thuk chi ka ri hai ga da ba no sangam da hakum ma di bora kun ga nipan thuk pa ya wi kun manga dai di ta dre adu ga admai na ta wi adu ga lo ram ba da ya khai manga ga thuk pa chu kwa admai na ya wi adai ai gi ji lo lo ram ma lai ba do ai ne lo sangam ma po gi tok thok ja re ก็ตกเงินใช้ลมลมชูเร่ของลมชูไปใช้ไอ้น่ะหายชาวบ้านนะแต่บ้านนั่งใครโน้ตเอาเรื่องดีดีปามีนตะกี้ไปใช้กิตังตานอะไรก็ได้ไม่ง่ายจีกิตังแฮปปี้วันนี้ดีพอวันนี้เอาน่ะทำไมหายเต็มตานะจีตานะจีหายจีหายรึกันใครโน้ตทับกิจชินวันนี้นะก็ของใครโน้ตเป่าของเนี่ยแต่ละไรเรื่องดูบุไอ้ทักการตะกี้ไอ้กี้ผู้ขี้จีกี้วันนี้เย็นก็ชุดลากไปไอ้นั่งในก็กิตังไอ้มาเต็งต้องหันใจนิ่งเงี้ยใช้หันใจกันมาพอมจีดูรีบลูซิงชีดีไอ้ยามันนะคุ মই ছাত্রাম আমাম লা আমি ই ক তম্বঙ্গা তে লা কোনি এদে কি মই সবু দুজু লাই ক আদে কইজু কই না খংবা জে লই না কই না তাই ক নই কই না সিতর কো মতম দে নে হা জে মই না হাইবো কতে সুয়া দে সমাই সমাই তাউই আদেন মই না সন গিনে না কই লেবা কা জে কই লউ ইয়াই রিং আই মতম দো আদে দু দে মই লেবা কা জে পুর গ চলে ক আং আং আদো মাসি বাও কই দা রিজন পিরকতে কই মাক তে দুনা সারই মই ম্যাম না সং কেন দু পুরগা আকই টেস্ট তো বাদু তো বাহাব দেনে মিয়াম না জু ওয়ারি নি কো মিয়াম না জু থাপতোরে থাপতোরে আবদি মই না দু রিজন দু কিতাং বিবির আমগদি আকই কাকতে কি বানতে মিয়াম লই তো বুরেব কো নই গলে বাকছে সি দাই রে সি তোরে হাবি জি হাইবি রগদি হাইর মগদি আকই না সি লউ উদুং মান দে কিতাং চেসং থরাং লাই দেন কো জাদ মাইন হাই তো জগে না জু কই না খান বানি মই না কানিম তা মদু কি কানিম তা হাইর খিবে লাই কি দরে আদু মত মিন না দুম লাই জাগ
1: আদু গসি কি খেত বাচাও অভিযান জে সে দে জু কই সোল হেলথ কার্ড সোল টেস্ট তো গি মতাং দগা এক্সপার্টস ইন নাং গি বুচে সি গি মতাং দে হেফেট খং হো বখরা দি আও বরা কামাই কামাই তাউ
0: তাউ রগে হাই না দি খালি আদু বু মই না তাউ গি বদু দা কাইম বা কই দে রিপোর্ট পি দে বজে মসি দে দা কই না সুং কিতাং থাপ তোর পা কা কানা রুগ ম আদমাই হাই রগে পুরগ চক্রা নি মই না ফোন নাম্বার পুরি নি কো এন রাও নই সি গি জে সি গি লখম জে সি তাউরে নই সি ইয়েং রাও তাউ রাও হাই বদু লমি হই বনি না কই দে মই মরা কা নাই তে সাপ মঙ্গম দে দ কো আম মই আম লাই বনি না হুজি হাঙ্গাম লই গি জগি থাবি থারে থাবি থাব দেগি থাং থাং মদ মজি জে পথা বলে আদি হুজি উং লহল হাব চলে আদি লউরি ইয়াম ব খোপ আম ম লাই দিন কো লুপাই সিম্বম দি পি সিম্বম জে খা কো ইয়া দেয়া বা ময়াম লাকপি দেনা কো খং দব কয়া মা আদি তেল হিরা কে দমক তা হার গজু মাইনে ই দেন কো তনা পি বিরম বজে সি কো গি দি ইয়াম না মমন্যাং হরবনি হাই না কই থাম জগে
1: আই ইসা গি ওইরি ব লোফম সি কান সি হাই বা সি গি তৌরি ব প্রোগ্রাম জে আদি ইসা গি লোফম সি কান নব হো নব কান দা কইনে থারি ব মহি মরো মসি দা চারি ব হার নুং কেমিক্যাল গই ব মিয়াম সিং সিন মাং তা হল্লি ব মিয়াম মা আদি গো জি কি আই ইংসা হোং ই ব মিয়াম সিং সিন কই দা পি চাইথেন হাইবতারেনে সুগুম মিয়াম সিং সিদে এই ইসানু জরিব লোফম এই ইসাগি ইনকোল সুগুমবসি কন্ননবগিদমকতা আকোইন কারি কারি তৌগেগানা ফজিকতাগি গাসিদগি কারি কারি থৌরাং থৌসিলগানা খানদি বলেরে
0: আকোইন ছাদা আকোই হুজি হিরাগ লাংথক ইয়ামনা কাপনা আকোই হুজি ইনঝাং থারিবা তেলৌ থারিবা থাবি হিদা আমকাং কাকি পাপাং কেতাং সারকুম মতমদা আনি রক্ষুনি হিদা কাপতে জেনদেম থাই হারা হাপতে কই শান্তি শান্তি লাইকো হাওয়াই পোচাই থাবজে কই আমবনা তেলিরা কাইগাছেনে দে হুজি রেসমানা আনি বিখরা থারি দো তিন তিনখা না জবন জবন দাবিদু তৌরেকো মনা ধিয়েগা হাতুয়ে কই হিদা চিজেনে দে
1: আদুনা তাকপদি ইচেগি সিদি খই হানগি পারিপুরি দেগি চথারলিবা মহৌসাগি লৌপথাপসিনি বেচিন তো ওদদি আমফব ওফমনি চে আদুদি মহৌসাগি লৌপথাপ ইচেনে আমফজনা চেসিনে তো উইদিবনি নাই চে আতোপলমি সিংদে চে কারি কারি হাবিনিং
0: মছে তোহনিং আদুবু পুজিকি মতম দেদি কো চাজিং নাওজিং লাগা মায়াম জিনা হাইরবদি খরা তাগদরা খইনগা হাইবজিদি মইবু ফতনাবা হাইবদংনা তাউয়ে কো হিদাক চাইদে আদুদু তকদে খই নিমিত্রাওঙানি দা লিংগে দেখি ত্রাতুকানি সুবিধে লিঙেব কলজে হুন লিঙ্ব প্রবলেম কেন তরগতি হুনবজি না হুন্নি মেয়াছে সেম তুই এব ফজন আনিংবদ না পুরা লিংথুয়েব আপি ladik na napi je phori ju adum hingalak bi phori ju hingalak bi ma lady ye madui du khara hawi sikari na hat ka dage haiba je koi gi napi da yoliba haiba di koi leka gi loken gi oriba hida lang thak yom bajing ji da di koi na haye ba ko ladik si chine ra bhida pi haiba tam de chine si be ya chine si be ya na pira ni hida se lawrum da di ma sa su e ba adu sar ko di khlang khara hairaga ni aga cha da wo phong ni peng tho aji haidna da mai tar peng tho